0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি রত্নাকর চয়নী।

টিকি চড়ে টিকি চড়ে টিকক পানি রে বুড়ি মরে আবিগেল মৃত্যু 1856 মসিয়া ফেব্রুয়ারি 7 তারিখ মৃত্যুর কারণ হইজা এশিয়াটিক কলেরা বালেশ্বর গোরা কবর ভিতরে সে স্মৃতিফলক এবে বি সজীব আবিগেলকু নিজ হাতরে মারি মু সবুদিন পাই পশু হইগলি বনিগলি নরাধম এণু মু মৃত্যুর স্মৃতিফলক নিরুদ্দিষ্ট মু কেবল দমকায় পবন মাত্র মু বহিগলে স্মৃতিফলকরু ধূলি সফা হয়ে যায় প্রতি যুগরে মনীষার হৃদবোধ হুয়ে পাশবিকতা মুক্তির পথরোধ করিপারে না মুক্তি বি এক টিকি চড়ে ঠিক লুণ ভি সংকল্পর জলরে দ্রবীভূত হলে লুণ আুণ হই রহে না ঠিক সেইভাবে মুক্তি তাপাই দরকার সংকল্প যা মো পাখে নথিলা কি আবিগেল পাখরে নথিলা থিলা সোনারাম পাখরে লুণর কথাকু গীতরে কেমিতি গাঁতি আবিগেল টিকি চড়ে টিকি চড়ে টিকক পানি রে বুড়ি মরই

0: Bulletin.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो, ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
5: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।
6: ए

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আদিবাসী গীতরে প্রচার করুছু মুন্ডা গীত, পরিবেশন করিছন্তি বিনোদ কান্ডুলানা এবং সাথী।
5: শ্রোতা বন্ধু, শুনন্তু মুন্ডা গীত, পরিবেশন করছন্তি নুয়াগাঁ ব্লক অন্তর্গত পুরুণাপাণি গাঁর বিনোদ কান্ডুলানা ও সাথী। সংসারে জন্ম নেলে অনেক দুঃখ কষ্ট সামনা করা পড়ে, তেণু দুঃখ সুখ সবু সময় ভগবানঙ্ক নামক স্মরণ করা উচিত।

0: শেষ হেলা ইন্দ্রধনু কার্যক্রম আকাশবাণী কেন্দুঝর। বর্তমান শুণন্তু যুববাণী, রিলে করে শুনাছ আকাশবাণী কটক কেন্দ্ররু।
1: আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: কোন রিমা, ঘরে সোলার লগাই দেল?
5: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
4: চিন্তা নাহি মানে?
5: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যাব।
4: সত্যরে?
5: খালি সেতিকি নুহ অপা, সৌর শক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
6: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
7: কাস্টমার কেয়ার তরফরু ফোন আসিছিলা, কহুতিলে তমরো 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হেই যিবো, এই লিংক পরথি এপিকে ডাউনলোড করি নিয়ন্তু।
8: ঠিক লাগুনি, স্ক্যাম বি হেই পারে।

আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান সন্ধ্যা 6:07 বর্তমান শুনন্তু আজির কার্যক্রমর সূচনা সন্ধ্যা 6:02 শুনিবে আদিবাসী সঙ্গীত উপর আধারিত আমার কার্যক্রম বনসুরভি আজ এথে শুনিবে ওরাম গীত পরিবেশন করিবে কুমুদিনী ওরাম ও তাঙ্কা সাথী

0: ডক্টর বস্টার আম দেশের বিশিষ্ট কুম্ভীর বিশারদ ডক্টর সুধাকর করঙ্ সাথে ধর বিষধর সরীসৃপঙ্ রহণী স্থল বেতারকনিকা গস্ত করে থরে সন্ধ্যায় বৌলা কুম্ভীর জীবনশৈলী অনুধ্যান করা সময় সাগর তটবর্তী বাবুবালি দ্বীপক শীতদিনের দেখা যাই লক্ষ লক্ষ অলিভ্রিলে কইছ সমূহ অন্ডাদান করুবা দেখা সে বিস্মিত হওয়া সহ সমগ্র বিশ্বক বিরল কইছঙ্ এন্তুড়িশাল ভাবে গহিরমথার বাবুবালি দ্বীপক ঘোষণা করে ফলে বিশ্ব পর্যটন মানচিত্রে এক নূতন দিগন্তর পথ উন্মোচিত হয়েছিল। এসহ ডক্টর বস্টার্ড আম সমস্ত কালজয়ী হয়ে যাই সেবেঠার আজ যে আমার আগন্তুক তথা সমুদ্র পরিবেশর বন্ধু অলিভ্রিলে কইছ অতিথি সদৃশ হয়ে যাই অতীতরে 2002-2017 পর্যন্ত রাজনগর বন বিভাগ তটরক্ষী বাহিনী মৎস্য বিভাগ পুলিশ বাহিনীর মিলিত সহযোগে গহিরমথা সমুদ্রকূলঠার 20 কিলোমিটর পর্যন্ত সামুদ্রিক অঞ্চলক সামুদ্রিক অভয়ারণ্য ভাবে ঘোষণা করা যাই সমুদ্রের কইছ মান আগমন প্রজনন প্রক্রিয়া এবং অন্ডাদান পর্যন্ত সময়ক সুরক্ষিত রাখা ট্রলর চলপ্রচল বন্ধ রাখা সামুদ্রিক কইছ কেবল আমার গহিরমথা দেবী মুহাণ ঋষিকুল্যা বেলাভূমি ছড়া ভারতর মহারাষ্ট্র নীলগিরি বেলাভূমি বিদেশে কোস্টারিকা উপকূলে দেখা মিলে শ্রীলঙ্কার জাফরানা বেলাভূমির কেতেকাংশে অলিভ্রিলে কইছ দেখা মিলতি কইছঙ্ সুরক্ষা জৈব বিবিধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সুরক্ষা এবং সংরক্ষণ আমার উপরে নির্ভর করছে পরিবেশক বঞ্চাই রাখা হলে কইছঙ্ সুরক্ষা অত্যন্ত জরুরি এ দিগরে কাজ করে আজ দিবস পাড়ার মুখ্য উদ্দেশ্য সাধিত হয়ে পার তেমন মানব সমাজ পাই অলিভ্রিলে কইছ প্রকৃতির অতুলনীয় দান বলে গ্রহণ করা পড়ব আসন্তু সামুদ্রিক পরিবেশর সুরক্ষা কবচ এই কইছঙ্ক সুরক্ষা এবং সংরক্ষণ পাই সংকল্পবদ্ধ হওয়া।
1: আকাশবাণী কেন্দুঝর বর্তমান শুনন্তু কেতোটি অ্যালবম গীত রচনা নিজাম সঙ্গীত নির্দেশনা শান্তিরাজ খোসলা তাহলে চলন্তু প্রথমে নিবেদিতাঙ্ক কণ্ঠরে শুনিবা এই অ্যালবমরে গোটিয়ে গীত।

0: শ্রোতা বন্ধু, আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রি।
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।